0: ট্রাফিক লাইটস, ওল্ড মিস্টার ভ্যালিউ বিল্ডিং, ভিডি থ্রি এডি এন্ড ববি আইয়ে ভাবি লাইয়ে আর দিদা জেব কাপির সে ঘর সে যাইয়ে নম্বর মিলাইয়ে 07414260078।
1: Do you know there are 170,000 new cases of cancer each year in Pakistan? Do you know that Imran Khan Cancer Appeal provides free cancer treatment to 75% of its patients? Do you know that the third specialist Shaukat Hanum Cancer Hospital is being built in Karachi? We need your support more than ever now. Please donate today by calling 01274 424444 or donate online at ikca.org.uk.
2: You're listening to
3: Bradford Asian Radio on 1413 AM.